0: আইসিয়া নাহালগন পুলিশে মানি নাহালগন অঙ্কের পোলো কলোনিমা এন্টি ড্রাগ অপারেশন লোমা রাংসবন মুইডৌকে বিজয় পারংলে আমনকে ড্রাগ হংমি চাঙ্কলা আউলা লেখাকে বোমা হেরোইন নাইট্রাজেপাম হিংচাং মাটকুই বুলে গুনমাঠাত কলে লাখ সবন থা আন্তলে হালে কে ড্রাগ হাঙ্গমা কাপকে চাঙ্কলা লে মুন জাতকু হরক লবাংকে চু সিসলে পুলিস টিম হাজা অপারেশন তো নাহালগন পিএসওসি কৃষ্ণেন্দু দেব মা আপালে আহাম কচাংকে হাজাবামা এনডিপিএস এক টেমা নাহালগন পুলিশ স্টেশন মা কেস চু রান্দোয়া মানি অল অরুণাচল প্রদেশ প্রাইভেট স্কুল এন্ড চিলড্রেন ওয়েলফেয়ার এসোসিয়েশন স্টেট আংকে প্রাইভেট স্কুল বুটো লাই এ আং মানমি সুনমি কাকো তোকে লাইন নৌসম বুচু মি হাক আনি পং তাকু পাংনু খাটাবাই আনা পাংখাবাই লিফানলে হাইয়া এসোসিয়েশন কাকমা আয়াং কোলে হালকে নাউসাম ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন চিমা খাং এ সার্টিফিকেশন কে কে নেমা আনাপাই এসোসিয়েশনে হাইয়ংকে হুম্বানি মাখাং এ স্কুল বাসবু সাক্কে তো খাঙে রাঙ্গা তো কাইলে আহাম লাদাই চালে টিকটো আংলেচু আহাম এই লুফানলে হালে স্কুল বাস বু অমলালে লামসাই তো থামরান মাকলালে অকঙ্গানলালে ফানলে হাইয়াবোমচু হাইয়া এসোসিয়েশন এ স্টেট মা মামি থন রাপম খাং এটি সিঙ্গাংকে রাইলে মা রাপ প্রাইভেট স্কুল বোটোচো সো আংকে বাইলেচু ফানলে সি জমি ডিস্ট্রিক্ট মা পংবং লেকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস লে ডিস্ট্রিক্ট মা ডিপুটি কমিশনার আং মঞ্জুনাথ আর আইএএস আচাংরা ডিপুটি কমিশনার হালে পংবং নি মুইকে সামলে তা তো আংকে ডিসি কনফারেন্স হলমা মালিমালি ডিপার্টমেন্টস খামা আখোকে এইচ ও থামফাই গনরং চুবানলে হাইয়া মাখাতলে চু ডিপার্টমেন্টস বু বামা আতা আতাফাই আসামলে মকাংকে তিনখো আখা বুফান আমাই আংক পাক্তি কাংকে হাবোমা খানাক নু হানপাক মানা মাই কো আং গভর্নমেন্ট প্রোগ্রামস বু চাকসে তে মা চাকং লে মকরং মা প্রজেক্ট বু টেম্পং তো মকো লে মাই হেলে কে বামা লে আরং লে ডিসিএ এচরোস থামফাই সাত মতো হরন হরন হন জে আলাই লে মক বাকাই লি চুয়া কালে মানি এনকোর্ট কমিটি আফোলে এন্টি ড্রাগ সাতমত বামা আরোকে মা কোঅর্ডিনেশন হিয়া অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস বু আঙ্গোটাঙ্ক বামা ওয়ানলে হাইয়া মিটিং ও কামকে মা পাপুপারে ডিপুটি কমিশনার লপসং সেরিং এ এনকোর্ট কমিটি কামকে টুখাং এ ড্রাগ সাতফাই আবা কে সাতমত পাক খাতলবাই টিকলেঙ টাইপু লবান কে বোমা স্টেট মা ফাং কাইথমকে খামা মেঙ্গো হনুই হনু আং লালে ওয়ান তাইপুলে নাইলে চিএ হাবচু মেঙ্গো মা আনি আনি হালে হেলে চিকাই জিথমলে রাকানকে রাইলে মেঙ্গো মান স্টেট মা ফাং মান রাই মেপ খামা আপাত থামকে রাডভাত আংক মতলে ওয়ানলে মানি রাজীব গান্ধী ইউনিভার্সিটি আর জি ইউ দুইমুখ আংকে ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি হনুইমা না টি বামা ওয়ান আংকে হানি টেস্টিং ল্যাবরেটরি কা ডাবলে হাইয়াকা ডাবকে মা এমএলএ নাবম বিবেকে অরুণাচল প্রদেশ মা না চাম মতলি খামা হাইয়া খাই খা খাকে হলি জোচাং পুলবানলে হাইয়া ন্যাশনাল বি বোর্ড এন বি বি এ ককে গুন ফাই আর জি ইউ ফাই আসাম লালে নেকটার নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন এন্ড রিচ চিমাখাং এ রিংলে আলাই চাংলে হাইয়ামা হানি প্রসেসিং ইউনিট মোটলাম না খাউলে রামচু রিংলে হাবোমা ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি এ হান্টা ভাইরাস লেকে কাকলি বামা খাটলবাই টিকটোলে ওনা কাহমা এম ভি হন্ডিয়াস লেকে ক্রুজ শিপ মা আহামকে থামতো হাইয়া হান্টা ভাইরাস কাক পাকলে লেকে খোমা হেলথ মিনিস্ট্রি চিমা খাঙে খাটলবাই টিকটোলে গোলে লে হলে হালে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বোমচু মামা টাটা ইন্টারন্যাশনাল হেলথ অথরিটিস বু ফাইলে আসামলে টিকটলে মকান তাইলে কাহমা আইএচ আর চ্যানেলস মাখাঙে হাইয়া খোমা ইপংমা ইন্ডিয়ান খানা মিহাক আনি তাইপুলে হলে ফালে হাবচু হাজানি ইন্টারন্যাশনাল হেলথ প্রোটোকল সোলে টিকটল মক রাইলে রেনু মহেলে মনকাক মনলাকচু হলে আনি কাক হ ইবাই ইজা আকাশবাণী ইটানগর।
1: दोस्तों अभी आप सुन रहे थे वांचो श्रोताओं के समाचार। ये आकाशवाणी ईटानगर का अरुण FM 103.1 MHz है, जहां होती है दिल से दिल की बात। श्रोतों दोस्तों आइए सुनते हैं हमारा अगला कार्यक्रम, जिसका नाम है हिंदी फिल्म सॉन्ग्स। इस कार्यक्रम में हम आपको सुनाएंगे कुछ बेहतरीन गीत और आशा है आपको वो पसंद आएंगे। तो चलिए सबसे पहला गीत लेते हैं बैड न्यूज फिल्म से, जिसके बोल हैं तौबा तौबा। इस बेहतरीन गीत को गाया है करण औजला ने। तो चलिए इस बेहतरीन डांसिंग सॉन्ग को सुनते हैं अरुण FM 103.1 MHz पर।

ফাতুং এম বি হন্ডিয়াস ক্রুসি সিপ লক ভাইরাস কি নাম গাগলেন নাম লেগাং এম কম সুপাক মিনিস্ট্রি এ ইংকিতাত কেম ইগাবদুং কি নাম সৌক লেগাং আরও এম কেনলেন নাম লেগাং প ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেল আবুদ আবুদ ইন্টারন্যাশনাল হেলথ অথরিটি কিটিং এ লেকোবো সিটোলা রিসার্চ আগেরেম ইগাবদুং কেনাফানা সোর্স আমি এ লুকান ধরনে হান্তা ভাইরাস কি নাম কিলেন কো সিপ তেল ভারত সক মিদুম আনি কম এনমিন গাতুং মিদুম আনি সিপ সকন আইগাম দুং ইদলা বিনিম কম ইন্টারন্যাশনাল হেলথ প্রোটোকল ল আয়ন লক সুপার অবজারভেশন আরা লোলে পতুং এমলাং কম লুকান দশক লেক লেক সিম কালু তাদম সলুইন দুং